0: let's roll. This is YCRadio.org, the voice of today's generation.
1: ইয়র্ক কলেজে আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র্ক কলেজের পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী, এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: Hola ma, la fiesta de Clara es hoy? Soy yo otra vez. ¿Dónde puse mi libro de historia? Ma, olvidé algo más. A veces me cuesta concentrarme. Cuando estoy en la escuela, miro por la ventana y se me olvida lo que estaba pensando. Sé que parece que no me importa, pero no es así. Es difícil para mí. Bueno, besitos.
3: Únase a familias y expertos en Understood.org, un recurso gratuito en línea sobre dificultades de aprendizaje y de atención. Porque entender es todo. Presentado por Understood.org y el Ad Council.
4: I'm Guru Chris, and this is YCRadio.org.